0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World, Radio Japan, Tokyo.
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service. এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকর্ষণ একটি শ্রুতি নাটক, তার উপস্থিতি। শুনবেন এর প্রথম পর্ব, পড়ে শোনাব শ্রোতাদের মতামত। প্রিয় বন্ধু, আসরের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বন্ধুরা, যেমনটি শুনলেন, আজ এই অনুষ্ঠানে একটি শ্রুতি নাটক পরিবেশন করা হবে। তার উপস্থিতি নামক এই মৌলিক শ্রুতি নাটকটি মূলত পরিবেশিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 23 মে প্রবাসী বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে। এ সম্পর্কে জুন মাসে রবিবারের এক আসরে বিস্তারিত জানিয়েছিলাম। এই নাটকে অংশগ্রহণকারীগণ আমাদের অনুরোধে এনএচকের স্টুডিওতে এসে পুনরায় নাটকটি উপস্থাপন করেছেন, যা আপনাদের 2 পর্বে পরিবেশন করব। আজ শুনবেন নাটকটির প্রথম পর্ব। তবে এর আগে আসুন অংশগ্রহণকারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
1: আমি কলশন দত্ত, অভিনয় করব অজয় আর অভিকের চরিত্রে।
2: আমি অনিন্দিতা দত্ত, অভিনয় করব শ্রাবণীর চরিত্রে।
3: আমি অজন্তা গুপ্ত, মায়ের চরিত্রে অভিনয় করব।
4: কথকের ভূমিকায় আমি থাকব রঞ্জন গুপ্ত।
0: তার উপস্থিতি নাটকের 2 পুরুষ চরিত্রে অভিনয়কারী কলশন দত্ত স্বয়ং এই নাটকের রচয়িতাও। নাটকটির রচনার প্রেক্ষাপট সম্পর্কে তিনি জানান, রবীন্দ্রনাথ আছেন আমাদের সকলের হৃদয়ের অভ্যন্তরে, কি আশ্চর্য তার সৃষ্টি। আমরা যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, তার প্রতিটি মুহূর্তের অব্যক্ত অনুভূতির প্রকাশ খুঁজে পাই তার কোনো না কোনো রচনার মধ্যে। প্রেমের বিরহ বেদনাই হোক কিংবা ঈশ্বরকে পূজা নিবেদন, তাঁর উপস্থিতি আমরা প্রতিটি মুহূর্তে অনুধাবন করি। রবীন্দ্রনাথ রচিত সমস্ত গল্প, কবিতা, গান শুধু সেই যুগেই সীমাবদ্ধ তা নয়,

তাঁর লেখা এখনও একইভাবে আমাদের সবার জীবনের প্রতি মুহূর্তে প্রযোজ্য। সেই প্রেক্ষাপটে লেখা আমাদের শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। তাহলে বন্ধুরা শুনুন নাটক তাঁর উপস্থিতি। আজ শুনবেন এই শ্রুতি নাটকের প্রথম পর্ব।

ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনতে বা কবিতা পড়তে ভালো লাগতো অভিকের। খুব ছোটবেলাতে বুঝতো না অধিকাংশ গানের মানে, তবু শুনতে ভালো লাগতো। মধ্যবিত্ত পরিবার, বাবার সাধারণ চাকরি, তাই নিজের বন্ধুদের মতন দামি খেলনা সে কখনোই পায়নি। বলাই বাহুল্য, সে নিজেও কখনো চায়নি। ছোট থেকেই যা চায় অভিক তা মুখ ফুটে বলে উঠতে পারে না, শুধু শুনতে চাইতো রবি ঠাকুরের গান। পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র অভিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। কলকাতার একটি ভালো কলেজে পড়ার সুযোগও পায়। অভিকের একটা নিজস্ব জগৎ ছিল, সেই জগতে বন্ধুর সংখ্যা বরাবরই কম। কলেজে ঢোকার পর কম বন্ধু নিয়ে শান্তভাবে চলা তার জীবনে হঠাৎ এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটল। কলেজে র্যাগিং এর সময় সিনিয়ররা যাকে খুশি ধরে গান, কবিতা বা তাদের যা ইচ্ছে তাই করতে বলতো। অকারণে এই শাস্তির কোনো কারণ অভিক খুঁজে পেত না। এরকম আতঙ্কে দিন কাটানোর সময় একদিন হঠাৎ তার কানে ভেসে এসেছিল একটি গান।

0: শ্রাবণী অভিকারি ক্লাসে পড়ে মেয়েটি, বাড়ি বালিগঞ্জে, বাবার বিরাট ব্যবসা। এর আগে শ্রাবণীকে কয়েকবার দেখেছে অভিক, গাড়ি করে কলেজে আসে, নিজের মতন থাকে, আর মুখে একটা টিপিক্যাল দক্ষিণ কলকাতার অহংকারী ছাপ সদা বিরাজ করে। তাই কথা বলার সাহস অভিক কখনো করেনি, কিন্তু আজ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন চোখটা আটকে গেল তার।
1: কি অসাধারণ, কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া।
0: সেদিন ক্লাস শেষ হবার পর সারাদিনের সঞ্চিত সাহস নিয়ে অভিক জিজ্ঞাসা করেছিল,
1: তুমি তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই, তুই শিখবি?
1: না না, মানে আমি,
2: ভয় নেই, জোর করে শেখাবো না, ইয়ারকি মারছিলাম। না, গান শিখিনি আর শেখাইও না, তবে রবি ঠাকুরের গান আমার গাইতে ভালো লাগে। নাম কি?
1: কার? ও সরি সরি, অভিক, অভিক সেনগুপ্ত। তোমার নাম তো শ্রাবণী, তাই তো? না মানে সিনিয়রদের যখন বলে তখনই জানলাম।
2: বাবা, ভালো মেমরি দেখছি তোর।
0: শুরু হলো কথোপকথন, গড়িয়ে গেল দিন, কাটলো মাস, অচিরেই গড়ে উঠল এক নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। কবে যে তুমি থেকে তুই হলো শ্রাবণী তা অভিক নিজেও খেয়াল করল না। তাদের গল্পের অনেকটা অংশ ঘিরে থাকতেন রবীন্দ্রনাথ, আলোচনা তর্কে বেশ কাটছিল দিনগুলো। একদিন

0: কি ব্যাপার রে, এত উৎফুল্ল হবার কারণ কি?
1: আনন্দলোকে
0: আরে হেয়ালি না করে পরিষ্কার করে বলবি।
2: চাকরি
0: কার?
2: আমার দাদার। অনেকদিন ধরে চেষ্টা করছিল জানিস, এতদিন পর ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মুখ তুলে চেয়েছেন। ওই আমাদের তো আর ওই অনেকের মতন সচ্ছল পরিবার নয়, তাই এটা আমাদের কাছে দারুণ খবর।
0: বাজে বকিস না তো, এটা তো সত্যি দারুণ খবর। ভাগ্যের দেবীর কথা আমি জানি না, কিন্তু আমাদের সবার মধ্যে ঈশ্বর লুকিয়েছেন, খুঁজে নেবার দায়িত্ব নিজেদের। রবি ঠাকুরের কৃপণ কবিতাটা পড়েছিস? ওই যে, আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম, লাগতে ছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতে ছিলাম এ কোন মহারাজ।
2: যা বলেছিস, কেন সেই গানটা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
0: সব বুঝলাম, তবে এইবার কিছু না খেলে আমার ভিতরের ক্ষুধার দেবী আমায় ক্ষমা করবে।
2: চল কিছু খাওয়া যাক।
3: আবার কোনো কোনো দিন তাদের কেটে যেত রবীন্দ্রনাথের লেখা বিশ্লেষণ করার তর্কে, কখনো গানের ভাবার্থ, কখনো বা গল্পের রূঢ়তা। অভিকের যে কি ভালো লাগতো সেই সব কারুর সামনে সে তা প্রকাশ করতে পারত না, তর্কের মধ্যেও কত আনন্দ।
2: এই বিষয়ে তোর সাথে আমার কোনোদিনই মতের মিল হবে না।
0: তা না হওয়াই ভালো, আজকাল এই গানটা ভক্তিগীতি হিসেবেই লোকে বেশি শোনে, স্বামীজির এটা ফেভারিট রবীন্দ্রসঙ্গীত।
2: আচ্ছা তাই যদি হয় তাহলে এই লাইনটা শোনো।

0: তারা। এই গানটি কবি নিজের অত্যন্ত প্রিয় নতুন বৌঠানের উদ্দেশ্যে লিখেছিলেন। এত সুন্দর প্রেমের লাইন ভক্তিগীতি হিসেবে কি করে মানায় বলতো?
1: দৃষ্টিভঙ্গিটা পাল্টা, এটা তো ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য।
0: আচ্ছা বেশ, তাহলে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এই যে তুই এখন চলে যাবি, তারপর কাল নয় পরশু নয় সে সোমবার গিয়ে তোর দেখা পাবো, সেই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নয়?
1: কি বলতে চাস বলতো তুই?
0: না না না, মানে ধর ফর এক্সাম্পল এই শুদ্ধ স্বর সারেগা, দেখ কত আনন্দ এই সুরে, কিন্তু যে গাটা আমি কোমল করে দেব সারেগা, দেখ কত দুঃখ চলে এলো, এত বেতনা কি ভক্তি গীতে ভালো লাগে বলতো?
1: কথা ঘোরাস না অভিক, আমি জানি তুই কি বলতে চাইছিস। আর সেকেন্ডলি, মাঝে মাঝে গানটিতে কোমল গান এই স্বরবিতানটা আর একবার দেখে নে।
0: আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
1: বাবা, খুব ভারী ভারী শব্দ বলছিস দেখছি। হ্যাঁ, তবে উদাসীনতা নয়, হয়তো আমি জানি না, প্রেমের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারোর জন্য অপেক্ষা করে থাকার মধ্যে যেমন প্রেম আছে, তেমনি কারোর কাছে একসাথে বসে কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের ভেসে যাওয়া দেখার মধ্যেও প্রেম আছে। টিপিক্যাল আমি তোমাকে ভালোবাসির মধ্যে আমি কোনো গভীরতা খুঁজে পাই না।
0: তবে আমি যদি বলি আমার পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো, সেটাকেও কি অগ্রাহ্য করবি?
1: বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করছিস?
0: এর থেকে ভালো প্রকাশভঙ্গি তো আমার জানা নেই।
1: অভিক, আমার তোকে ভালো লাগে, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমার অভিকের মতো এক বন্ধু আছে। তোর সাথে থাকতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সম্পর্কের সঠিক নাম আমার জানা নেই।
0: আচ্ছা তাই যদি হয়, তাহলে কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে।
1: তুই কি নিশীতে গল্পটা পড়েছিস?
0: হ্যাঁ পড়েছি তো, ওই জমিদার দক্ষিণাচরণ বাবু তার প্রথম স্ত্রী বিয়োগের পরে আবার বিয়ে করেন, আর প্রথম স্ত্রীর গলার আওয়াজ ওনার কানে বারবার ভেসে ভেসে আসতে থাকে, বেশ ভয়ের কিন্তু বল।
1: হ্যাঁ ঠিক, তাহলে বল ওই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা কি?
0: সব থেকে ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ওকে ওকে ওকে গো,
1: ফুল মার্কস। কে মোরে ডাকিবে কাছে, কেউ ডেকে দেখুক, আমি ভূত হয়ে ঠিক এই লাইনটাই বলবো, ওকে ওকে ওকে গো। এই দেখেছিস তো কত দেরি হয়ে গেল, তোর সাথে গল্প করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আসছি মা।
2: কি ব্যাপার রে তোর, এত দেরি হয়ে গেল, আমি ড্রাইভারকেও ফোন করলাম, এখনো কলেজে, কি করছিস?
1: মা আমি তো তোমাকে বলেছিলাম আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আসছি, চলি রে, মনে রাখিস, ওকে ওকে ওকে গো। আর বাই দ্য ওয়ে, কাল নয় পরশু নয় সেই সোমবার আবার যখন আমার দেখা পাবি, সেদিন না হয় বলবো কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। চলি।
3: অভিক কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, শেষের ওই কথাটা তাকে ভাবিয়ে দিয়ে গেল। যে ভাবনা ভাবতে মন সব সময় ব্যাকুল হয়ে থাকে, এ কি তার ইঙ্গিত? সে কি নিজের মনেই খেলাঘর বাঁধতে লেগেছে? শ্রাবণীর গাড়িটা শহরের ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া অবধি সেদিকেই তাকিয়ে রইল সে। কত পার্থক্য তাদের বড় হয়ে ওঠার মধ্যে। তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকবার ভেবেছে অভিক, কিন্তু কোনোবারই সেই ভাবনার তল খুঁজে পায়নি। শ্রাবণীর চলে যাবার সময়টা মনে এক গভীর শূন্যতা অনুভব করে, আবার দেখা হবে তো। তাদের এই মধুর সম্পর্ক এখন যেন গোধূলি রং মেখে রঙিন হয়ে আছে, কিন্তু অদূরে যে রাত্রি অপেক্ষা করছে তার অন্ধকারের গাঢ়তা যে কতটা তা সে অনুমান করতে পারল না। শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে।

0: এতক্ষণ শুনলেন তাঁর উপস্থিতি নামক শ্রুতি নাটকটির প্রথম পর্ব। এর দ্বিতীয় এবং শেষ পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহের কথামালা জাপান থেকে অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: এবারে অন্য প্রসঙ্গ, তেসরা মে রবিবারের আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট ছাড়াও ছিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে প্রতিবেদন। আসরটি শুনে মুনির আহমদ ফেসবুকে লিখেছেন, সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলাম, ভালো লেগেছে, খুবই সুন্দর, মন্তব্য করেছেন শহীদুল ইসলাম। এরপর 15 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় পিঠা উৎসব নিয়ে একটি ভিডিও অন ডিম্যান্ড। এটি দেখে মুনির আহমদ লিখেছেন, হাসান হাবিবের উপস্থাপনায় পিঠা উৎসবের বর্ণনা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে নূর আলম, শহীদুল ইসলাম এবং সাইফুল ইসলামেরও। ভালো লাগার কথা জানিয়ে বাংলাদেশ দূতাবাস এবং এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ।
0: এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে 2027 সালের 3রা মে পর্যন্ত। যাদের দেখা এখনো বাকি তারা অবশ্যই দেখুন।
1: হ্যাঁ, আমিও দেখেছি, নানা রকমের অসংখ্য পিঠা সেদিন পরিবেশন করা হয়েছিল, একেবারে বৈচিত্র্যময় সম্ভার। বিশেষ করে জাপানি অতিথিরা এত রকমের পিঠা চেখে দেখার অভূতপূর্ব এক অভিজ্ঞতা অর্জন করেছেন আশা করি। আমার তো মনে হয় এমনকি প্রবাসী বাঙালিদের জন্যও এটি ছিল এক বিরল সুযোগ।
0: ঠিক বলেছেন অজন্তাদি। যাই হোক, এবারে হাতে আছে ভিডিও ক্লিপ নিয়ে মতামত। 26 জুন পোস্ট করা এক ক্লিপে কিয়োতোর কিতানু তেনমানগু মন্দিরে অনুষ্ঠিত চিনোয়া কুগুরি নামের এক ঐতিহ্যবাহী আচারের কথা জানানো হয়েছিল, যেখানে দর্শনার্থীরা সুস্বাস্থ্য কামনা করে ঘাস দিয়ে বানানো একটি বিশাল বৃত্তের মধ্য দিয়ে হেঁটে যান।
1: ক্লিপটি দেখে তপন বসাক লিখেছেন, জাপানিদের সুন্দর রীতি সম্পর্কে জানতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো লাগার কথা লিখেছেন জাহাঙ্গীর আলম এবং নওগাঁর আলী আহমেদ আরিফও। আর শঙ্কর হালদার লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভারতীয় এবং জাপানি চিন্তাভাবনায় অনেক সময় বেশ মিল লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক বলেছেন বন্ধু, কিছু কিছু লোকাচার ও প্রথার মধ্যে মিল দেখতে পাওয়া যায়। মতামতের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। প্রিয় বন্ধু, আপনাদের জানাই এই মুহূর্তে জাপানে লোকজন সপ্তাহান্তের সাথে সরকারি ছুটি মিলিয়ে পরপর কয়েকদিনের ছুটি উপভোগ করছেন। সেপ্টেম্বরে এরকম পরপর ছুটি 2015 সালের পরে এই প্রথম পাওয়া গেল। সেপ্টেম্বরের তৃতীয় সোমবার হচ্ছে কেইরো নোহি, বয়োবৃদ্ধদের সম্মান ও কৃতজ্ঞতা জানানো এবং তাদের দীর্ঘ জীবন প্রাপ্তি উদযাপনের দিন। এবছর এই দিনটি পড়েছে আগামীকাল 21 সেপ্টেম্বর।
0: 23 সেপ্টেম্বর সুবন নোহি বা অটম ইকুইনক্স ডে উপলক্ষে ছুটি, যে দিনটিকে জাপানিরা গ্রীষ্মের শেষ এবং শরতের আগমনের দিন হিসেবে গণ্য করেন।
1: আর দুটি সরকারি ছুটির মাঝখানের দিনটিকেও ছুটি ঘোষণার জাপানি আইন অনুসারে 22 তারিখও ছুটি। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই ছুটি কিন্তু এক সুবর্ণ সুযোগ, বহু লোক বেরিয়ে পড়েছেন বেড়াতে। প্রিয় বন্ধু, এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সায়োনারা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World
2: শুনছেন NHK World জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি রবিবারের আসর কথামালা জাপান থেকে। বন্ধুদের স্বাগত জানাই। আজকের আকর্ষণ শ্রুতিনাটক তাঁর উপস্থিতির দ্বিতীয় ও শেষ পর্ব। পড়ে শোনাব শ্রোতাদের কিছু মতামত। সঙ্গে থাকুন বন্ধুরা, আসর পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রিয় বন্ধু, আজকের আসরে আমরা পরিবেশন করব শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে গত সপ্তাহে রবিবার 20 সেপ্টেম্বর। মূলত মে মাসে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে পরিবেশিত এই শ্রুতি নাটকটি আমাদের অনুরোধে NHK স্টুডিওতে এসে পুনরায় উপস্থাপন করেছেন এর অংশগ্রহণকারীরা। আজ নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। তবে এর আগে শুনুন নাটকটির প্রথম পর্বের সারসংক্ষেপ।
1: তুমি তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই। তুই শিখবি?
1: আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
2: চলি রে, মনে রাখিস। ওকে ওকে ওকে গো।
0: একই কলেজে পড়ত অভিক আর শ্রাবণী। রবীন্দ্র চর্চায় বেশ কাটছিল তাদের দিনগুলি। রবীন্দ্র প্রেমে ভাসতে ভাসতে অলক্ষেই তাদের জীবনস্রোত একই ছন্দে ভেসেছিল। ভিন্ন পরিস্থিতিতে বড় হয়ে ওঠা সদ্য যৌবনে উত্তীর্ণ তরুণ তরুণী কি তাদের প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, নাকি প্রতিকূলতার মেঘ তাদের গ্রাস করবে? উত্তর জানতে চলুন শুনি নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। অভিনয় অনিন্দিতা দত্ত, কলসন দত্ত এবং অজন্তা গুপ্ত। কথকতায় রঞ্জন গুপ্ত।

0: শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে। বাড়ি ফেরার পর তার মা তাকে ডেকে বললেন,
1: শ্রাবণী এদিকে শোন, তোর সাথে একটা কথা আছে।
2: বলো।
1: তুই আবার ওই ছেলেটির সাথে মেলামেশা করছিস? তোকে যে এতবার করে বারণ করা হচ্ছে, তুই সেটা হেলায় উড়িয়ে দিচ্ছিস? শোন শ্রাবণী, যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক শক্ত হতে হবে।
2: মা, আমি এটারই অপেক্ষা করছিলাম। আমার কলেজ যাওয়া আর রবীন্দ্রনাথের বইগুলো ছাড়া তো সবই বন্ধ করে দিয়েছো, এর থেকে আর কত শক্ত হবে? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান।
1: শ্রী, তুই তো জানিস মা, তুই যে পথে যাচ্ছিস সেটা মরীচিকা ছাড়া আর কিছু নয়। তোর ভবিষ্যতের কথা ভেবে তোর বাবা অনেক বছর আগেই সিনহা আঙ্কেলের সাথে কথা বলে রেখেছে।
2: আমার ভবিষ্যৎ আর আমার মতামত?
1: শোন, অজয় ফোন করেছিল, দয়া করে কল ব্যাক করিস। ছেলেটি খুব ভালো রে, জানিস আমার সাথে কতক্ষণ কথা বলল, সবার খোঁজ নিল, তোর সাথেও কথা বলতে চাইছিল, কিন্তু তুই নাকি ওর কলই ধরিস না।
2: কি চাও মা তোমরা?
1: তোর জন্যে ভালো আর সুস্থ একটা ভবিষ্যৎ। অজয়কে তুই তো ছোটবেলা থেকেই চিনিস, তোরা একসাথে কত সময় কাটিয়েছিস, আর তার থেকেও বড় কথা, ও এখন অলমোস্ট ডাক্তার হয়ে গেছে। এই বছরই ও বিদেশ চলে যাবে ফর স্পেশালাইজড হায়ার স্টাডিজ। ফেরত আসার পর কত নিশ্চিন্তের জীবন!
2: একটা সিকিউরড লাইফ আর আনন্দের সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা কি এক মা?
1: বাস্তব দৃষ্টিতে দেখ, তুই ছোট থেকে সচ্ছলতার মধ্যেই বড় হয়েছিস, প্রতিদিনের বেঁচে থাকার লড়াই তোকে করতে হয়নি। তোর এখন মনে হচ্ছে সেটা হয়তো খুব সহজ, জীবনটা সেভাবে চলে না, চলতে পারে না।
2: আর আমার আবেগ, অনুভূতি, ভাবনার প্রকাশ, সেটা অজয় কোনোদিনও বুঝতে পারবে? ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। বলো, পারবে অজয় আমার সাথে একসাথে বলতে? বিষাদের অশ্রু জলে, নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী, বুঝতে পারবে এই লাইনটার মানে? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
1: কেন পারবে না? ওকে একটু বোঝাতে হবে, নিজেদের মতো করে গড়ে নিতে হবে তোদের দুজনকেই। আমরা সবাই আলাদা আলাদা ব্যক্তিত্ব নিয়ে জন্মেছি, সবাই অন্য অন্য পরিস্থিতিতে বড় হয়ে উঠেছি। একসাথে থাকতে গেলে আমাদের সবাইকেই কিছুটা হলেও মানিয়ে নিতে হয়।
2: এটাকে কি মানিয়ে নেওয়া বলে, নাকি নিজের ভেতরের আমিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা বলে?
1: দেখ, তোর বাবা আর সিনহা আঙ্কেলরাও চায় অজয় বিদেশে পড়তে যাওয়ার আগে তোদের রেজিস্ট্রি যেন হয়ে যায়।
2: বাবার চাহিদার কারণ আমি জানি, নিজের বিজনেস গ্রোথ ছাড়া কখনো অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছে? একটা কাজ করলে পারো তো মা, আমাকে আজ থেকে নিরুপমা বলে ডাকতে পারো, আর আমি বাবাকে আজ থেকে রামসুন্দর মিত্র বলে ডাকব। ও সরি, সবাইকে তো নিজের মতন করে ঘুরে নিতে হবে, এরা হলেন আমার ঈশ্বরের লেখা দেনা পাওনা গল্পের দুটি চরিত্র। এখনকার রামসুন্দর বাবু পন হিসেবে নিজের মেয়েকে সমর্পণ করতেও দ্বিধান্বিত বোধ করেন না।
1: শ্রাবণী, এবারে কিন্তু তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস।
0: বর্ষার এক সকাল, গতকাল রাত থেকেই অবিরাম কেঁদে চলেছে আকাশ। ঘড়ির কাঁটায় সকাল হলেও আজ সূর্য পৃথিবীতে প্রবেশের অনুমতি পায়নি। পাশের বাড়ির ছাদের পাঁচিলে একটা ভেজা কাক ক্রমাগত ভিজতে ভিজতে কিসের যেন প্রায়শ্চিত্য করছে। জানলার ধারে বসে নরম হাওয়ায় ভেসে আসা বৃষ্টির ছাঁট উপেক্ষা করে এক মনে তাকিয়েছিল সেই দিকে শ্রাবণী। সেও সেই প্রায়শ্চিত্যের অংশীদার হতে চায়। হ্যাঁ, কেটে গেছে বেশ কয়েকটা বছর, হিসেব করে দেখলে 5 বা 6 হতে পারে। এই কবছরে সে নিজেকে অনেকটা সামলে নিয়েছে, কিন্তু মনের ক্ষত এখনো তাকে জাগিয়ে রাখে রাতের পর রাত। বিয়ে মানে রেজিস্ট্রি হয়েছিল অজয়ের সাথে, তারপরই অজয় চলে গিয়েছিল সেই অজানা দেশে। শ্রাবণী হয়ে গিয়েছিল একদম একা, না সে আর যোগাযোগ করেনি অভিকের সাথে, আর কেনই বা করবে, তাতে তাদের নিজেদের অশান্তি কষ্ট আকর্ষণ সবই তো বাড়ত। বিদেশ যাওয়ার পর প্রথম দিকে অজয় খুব যোগাযোগ রাখত, রোজ ফোন মেসেজে কথা। শ্রাবণীও যথাসাধ্য চেষ্টা করত স্বাভাবিক ব্যবহার করার, তবে যে ছন্দে সে গা ভাসাতে চেয়েছিল এই নতুন জীবনে সেই তাল আর মিলছিল না তার। যতদিন কাটতে লাগলো অজয়ের সাথে যোগাযোগ ততই কমতে লাগলো। প্রতিদিনের কথা বলা হয়ে দাঁড়ালো সারা সপ্তাহে একবার। শ্রাবণীর দিক থেকে কথা বলার আগ্রহ কোনোদিনই পর্যাপ্ত ছিল না, তবু এইরকম ভাবে 2 বছর কেটে যাবার পর শ্রাবণী নিজেই বুঝতে পারল ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়। দুজন যেন এক দূর পাল্লার ট্রেনের অপরিচিত সহযাত্রী, যাদের পরস্পরের প্রতি উৎসাহ বা আগ্রহ কিছুই নেই। তারপর একদিন এলো অজয়ের সেই ফোন, যেটার কিছুটা অনুমান শ্রাবণী করতে পেরেছিল।
3: This is not working out, Shravani.
2: কখনো কি সচল ছিল সম্পর্কটা অজয়?
3: দেখো, এই সিচুয়েশনের জন্য আমি তোমাকে দায়ী করি না। Sorry, let me come to the point. I want a separation. I'm seeing someone here and I want to settle down. You know what I mean, Shravani? Hello?
4: Shravani? Hello? Hello?
0: ফোনের এপারে থেকে গেল শুধু নীরবতা। শ্রাবণীর জীবনের কোন সিদ্ধান্তই তার নিজের ইচ্ছায় হয়নি, এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। আজ এতদিন পরে তার সেই সব কথা মনে করে বৃষ্টি ভেজা মুখে ফুটে উঠল এক বিদ্রুপের হাসির ঝিলিক। এমন সময় ঘরে মা এসে দাঁড়ালেন।
1: শ্রাবণী, তোর আজ কখন বেরোনো বলতো? আমি সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করব। কি রে, বলেছিলি না তোর এনজিওর কোথায় একটা ইভেন্ট আছে আজ?
2: বলছি, তার আগে বলো, রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত পড়েছ?
1: পড়েছিলাম হয়তো, গল্পের নাম শুনে মনে পড়া মুশকিল।
2: আচ্ছা, একটা হিন্ট দিচ্ছি, প্রধান চরিত্র অনাথ বন্ধু, আর অনাথ বন্ধু স্ত্রীর নাম বিন্দুবাসিনী।
1: দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, অনাথ বন্ধু তো ঘর জামাই ছিল, তারপর একদিন শ্বশুর বাড়ি থেকে চুরি করে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, মানে এর কয়েক বছর পর এক মেম সাহেবকে।
2: বিয়ে করে নিয়ে আসেই তো, ভালোই তো মনে আছে। এ কি, এতে আবার চোখ ভিজে আসার কি হলো?
1: মা গো, যদি কখনো সম্ভব হয় আমাকে ক্ষমা করিস মা।
2: ক্ষমা কি যে বলো, আমি তো তোমাদের কাছে চিরকালের ঋণী হয়ে থাকবো মা। রবীন্দ্রনাথের গল্প পড়ে যে আনন্দ, রবীন্দ্রনাথের গল্পের মধ্যে বেঁচে থাকা তার চেয়ে ঢের বেশি আনন্দের। কখনো আমি চারুলতা, কখনো নিরুপমা, বা কখনো বিন্দুবাসিনী। যাই হোক, আমি বেরোচ্ছি, রাস্তায় কিছু খেয়ে নেব।
0: এই বলে ঘর থেকে বেরিয়ে গেল শ্রাবণী। মা বসে রইলেন খাটের ওপরে মাথা নিচু করে। শ্রাবণী এখন স্বাধীন, একটি এনজিওর সাথে যুক্ত, বাকি জীবনটা সে সেবা করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। গাড়িটা এসে থামলো চেতলায় অবস্থিত একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রের সামনে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে আজ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সে। সেই পুনর্বাসন কেন্দ্রে ঢোকার সাথে সাথে শ্রাবণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে, বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে একজনের দিকে। মনে হচ্ছিল তার নিজের হৃৎপিণ্ডটা কেউ যেন মুচড়ে ছিঁড়ে বার করে নিল।
2: অভিক,
3: আরে কেমন আছো? তুমি তো হঠাৎ না বলে উদাও হয়ে গেলে।
2: অভিক, তুই? আমার বিশ্বাস হচ্ছে না।
3: বিশ্বাস না হওয়ার মতন তো কিছু হয়নি। তো তোমার তোমার এই গানটা মনে আছে? কতবার ভেবেছি।
2: আমাকে তুমি করে কবে থেকে কথা বলছিস অভিক? আমাকে চিনতে পারছিস না?
3: আমি চিনি গো, চিনি তোমারে অভিদেশিনী।
2: কি হয়েছে তোর অভিক?
3: গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে। মৈত্র মহাশয় যাকে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি, সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল। কি হয়েছে, কি হয়েছে সিস্টার? সিস্টার, ও কে, ও কে, ও কে গো?

0: শুনলেন শ্রুতি নাটক তাঁর উপস্থিতির দ্বিতীয় এবং শেষ পর্ব। আমরা নাটকটির অংশগ্রহণকারীদের কাছে জানতে চেয়েছিলাম এই নাটকে অংশগ্রহণ করে তাদের কিরকম লেগেছে। উত্তরে তারা বলেন,
1: আমি কলসন দত্ত, নাটকটা করে খুব ভাল লাগছে, কিন্তু নাটকটা শেষ হওয়াতে খুব দুঃখ হচ্ছে, কারণ এত সবাই একসাথে রিহার্সাল করে এতদিন খুব মজা করলাম, কিন্তু সেই কোনো কিছু শেষ হয়ে যাওয়া তো দুঃখেরই, তাই পরবর্তী কি হবে সেটা নিয়ে আমরা ভাবছি, কিন্তু নাটকটার মধ্যে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে পাওয়ার চেষ্টা করেছি সেটা আমার খুব ভাল লেগেছে।
2: আমি অনিন্দিতা দত্ত। রবীন্দ্রনাথ সে যুগে লিখে গেলেও তার লেখার মধ্যে দিয়ে আমরা এখনো দৈনন্দিন জীবনে তার উপস্থিতি টের পাই। নাটক শেষ হওয়ার কোনো কিছু শেষই ভালো লাগে না, কিন্তু এই রবীন্দ্র অনুরাগী শ্রাবণীর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে আমার খুব ভালো লেগেছে।
3: আমি রঞ্জন গুপ্ত। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, আশা করি নাটকটা আপনাদের ভালো লেগেছে। দেখুন, আমার জীবনে রবীন্দ্রনাথের উপস্থিতি আমি সবসময় গভীরভাবে অনুভব করি, আর সেই বিষয় নিয়ে রচিত এই নাটক, সুতরাং তার কথকতা করতে পেরে আমার অবশ্যই খুবই ভালো লেগেছে।
4: আমি অজন্তা গুপ্ত। এই নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি, মঞ্চেই বলুন বা বেতারে, নাটক করার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে, তাই এই নাটকে মায়ের চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্তি পেয়েছি। রবীন্দ্রনাথের সান্নিধ্য সবসময় অনুভব করেছি, আর সেটাই আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি।
0: শুনে খুবই ভালো লাগলো। আপনাদের নাট্যচর্চা অব্যাহত থাকুক সেই শুভকামনা রইল। এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আশা করি শ্রুতি নাটকটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।
5: এবারে অন্য প্রসঙ্গ। ২৪শে মের রবিবাসরীয় আসরটি আমরা মূলত সাজিয়েছিলাম কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এবং আমাদের বাংলা সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুদের কাছ থেকে আসা শুভেচ্ছা বার্তা দিয়ে। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন বগুড়ার আমিনুল ইসলাম, খুলনার তাবারাকা তাবু এবং টাঙ্গাইলের মোহাম্মদ ফারুক মোঘল।
0: ১৪ই জুনের আসরে প্রচার করা হয়েছিল একসময় জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করে আসা গবেষক ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার, যিনি বর্তমানে একটি ডক্টরাল প্রোগ্রামে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন।
5: হ্যাঁ, আমার মনে পড়ে তার সাবলীল বাংলায়।

0: বিষ দিয়ে ঔষধ তৈরি হয়। খাদ্যশস্য নষ্ট করার জন্য দায়ী ইঁদুর জাতীয় প্রাণীদের খেয়েও মানুষের উপকার করে বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ জীব সাপ। আচ্ছা, জাপানের কোনো বিষধর সাপের নাম জানাবেন?
1: হ্যাঁ, যেমন ধরুন মামুশি, ইয়ামা কাগাশি, ওকিনাওয়া এবং আমামি দ্বীপপুঞ্জের হাবু, এগুলো জাপানের খুব বিষাক্ত সাপ। আচ্ছা, এবারে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপ নিয়ে মতামত। হাসান ভাই, আপনার নিশ্চয়ই 1 জুলাইয়ের সেই মন ছুঁয়ে যাওয়া ক্লিপটির কথা মনে আছে, যার শিরোনাম পুলিশ পাহারায় নতুন ঠিকানায় হাঁসের ছানারা।
0: হ্যাঁ অজন্তাদি, অবশ্যই মনে আছে। জাপানের ইশিকাওয়া জেলার কানাজাওয়া শহরের একটি পুলিশ স্টেশনের পার্কিং লটে সদ্যজাত স্পট বিল্ড হাঁসের কয়েকটি ছানাকে খুঁজে পাওয়ার পর সেখানকার পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে হাঁসের পরিবারটিকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন।
1: ঠিক তাই।
0: এই ক্লিপটি বন্ধুদেরও বেশ ভালো লেগেছে। বন্ধু শঙ্কর হালদার লিখেছেন, দারুণ, একেবারে হৃদয় স্পর্শ করে গেল। প্রাণীর প্রতি ভালোবাসা খুবই প্রশংসনীয়, এই মন্তব্য মোহাম্মদ আব্দুল্লাহর।
1: ক্লিপটি মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার, সাইফুল ইসলাম এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। নীলফামারীর তারিফ হাসান লিখেছেন, যা দেখলাম তা সত্যি মানবতার এক সুন্দর দৃষ্টান্ত। কয়েকটি অসহায় হাঁসের ছানার নিরাপত্তার জন্য যেভাবে এগিয়ে আসলেন পুলিশ কর্মকর্তারা, তাতে বোঝা যায় মানবিকতা বোধ শুধু মানুষের জন্যই সীমিত রাখা উচিত না, পশু পাখি জীবজন্তুর প্রতিও আমাদের দায়িত্ব আছে। বর্তমান পৃথিবীতে যেখানে মানুষই অবহেলিত, সেখানে এমন একটি ঘটনা হৃদয়ে আশার আলো জাগায়। বাহ, সুন্দর লিখেছেন বন্ধু। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো, এবারে বিদায় নেবার পালা। প্রিয় বন্ধু, কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।
2: This is NHK World, Radio Japan, Tokyo.